সাদরা আবার আপা শুনে চকুছো রাজধানীর লোকগীত চম্পে খান রে আওয়াজ মে। সাদরা ইন প্রোগ্রাম মে আপা আজ এআই টেকনোলজি রে বারে মে বাত করালা, পানি রে বচাও রে বারে মান, জল স্রোত রে বচাও রে বারে বাত করালা, ওর আপনে শোনা ওলা চৌকি সি ভেন্ট বার্তা। সাদরা হর প্রোগ্রাম মে আপনে এক রাস্তানি শপথ ভি দিয়া করা। আজ রাস্তানি শপথ হে বাখড়, ইন বাখড় শব্দ রো আপনে হিন্দি অর্থ বতানো হে, ওর আপনে ইন অর্থ মানে লিখ কর ভেজনো হে মারা হোয়াটসঅ্যাপ রে নম্বর মাতে। মারা হোয়াটসঅ্যাপ নম্বর হে 9419329359। একবার নম্বর ফের শুন লি রাও 9419329359।